0: ngai khun heng ngo
1: ba
0: ai bo na han nong ma re dio dar ti bi dar sap sa bi ka re
1: ka ri ma tang gi o re ne ba
0: he ra a khoi pu na shin na re dio nam bo na ra ga lam ko bi gi wa ri ma ta khi ba
1: o
0: ma tu kra ma in to ja no ma tu na chi ye dong to pha jin le bi o me
2: ka ri do ai si bo u si hek shu re dio ta ab ra ne
1: a i se a a khoi pu na shin na nam bo na ri ba re dio do mu ne sai ta na ba na ti মোদেগে এখন ই পৌলব থা
2: কিনে
1: পুইনা চলবী লমথুপম হালকি থেব আওয়ায় আরবদ মরু মচা কোফম পুনম এখন সেটি লাইক মতন কম্পুটার উব ফ
2: ইসেদি নই তাবো ফাইরিয়ে কী পাবি ফে ইসেদ
1: তামুদনা পাবো ইং লিং আনি সুন্দর তারপাল নভেম্বর মরিদনে মনিপুর হয়থোনব আখই পুইনা লাব আমা তামেংলো হয়থোনব আমোম খুজিল মামাই পাকা রেডিও ট্রান্সমিটার আমম লিংচুম নবসল থাদুকি
3: মামা রেডিও নম্বর
1: মানে মানে মানে আবনে থ ইকুই ইকুইদ মনিপুর হয়থোন উচিতো মানি
3: এ কাজে চব
1: মা পুব রেডিও ট্রান্সমিটার সেটেলাইট কি মতন খুঁগুলিবদনে সদানবসিং খুত তারমে
3: আস ফদ্রবনো তামিংলো হাইথোন উচিতু কমাই তৌরগে মামা
1: মানে থানা নিহুমনি কিলোমিটার চৌারোম লাম পাইদন বংলাদেশ উড়িষ্যা তেলঙ্গনা কর্ণাটকা ইউগি
3: এ মহাকতি আমোমনি হাইবে দাইনে থাউনা ইয়ামনে ফরি জানিনে
1: থয় মানে থাউনা ফবি ওয়াদিনে কিলোমিটার লিসিং আহুম গচহুম পাক চাওবা সামুদ্র মথকতনে কারি তসাদ থকতনে পাইরেরগা নভেম্বর 24 দা নোপক থংবা আফ্রিকা গি সোমালিয়া আদুগনে ডিসেম্বর 13 দা খা আফ্রিকা গি জাম্বিয়া ইয়োরিনে
3: ও
1: মসি গি মতুং দা গি মা মরাইব থিগ্রমা ই পাও আদুম ফাউনা গি আই পুইনা থানা ফব থানা ফবি ইং আনি সুন্দর তারপল অক্টোবর 23 খই পুইনা আমোম আনি পাকচিং ইরং নভেম্বর আমোম বরাক লাভ আনি ফালং চিউলোন হয়থোন রেডিও ট্রান্সমিটার আমগ মানি তামহে
2: ও আঙা হে কিন নই উচেকব আেলং ফেলা হাই মিং থলিদ
1: উচেক।